0: हेलो, फरमाइश।
1: हेलो हेलो, नमस्कार दादा भाई।
0: नमस्कार। हैं नमस्कार।
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: বুলটি দাস, কেমন আপনি?
1: আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও খুব ভালো
1: দাদা ভাই। আমি একটি গান শুনবো, প্যার যুক্তা নেহি।
0: ওকে, হ্যাঁ জি,
1: তুমসে মিলকর।
0: হ্যাঁ শোনাবো।
1: কোনটা দাদা ভাই?
0: আচ্ছা ঠিক আছে।
1: আপ কেসে হো দাদা ভাই?
0: জি, মে বহুত হি বড়িয়া হুঁ। অর কিন লোগো কো আপ সুনানা চাহেঙ্গে ইস গীত কো?
1: আমার সঙ্গে আশুতোষ দাদা ভাই, অবিনাশ ভাই, দাদা ভাই আপনিও।
0: ওকে
1: ওকে, নমস্কার।
0: নমস্কার নমস্কার।

0: हेलो
1: हेलो सर, नमस्कार।
0: जी, नमस्कार। हेलो, फरमाइश।
1: मैं गोलाघाट कैसी रमेश पात्र।
0: रमेश পাত্ৰ, হয়, কল কৰাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু কেনেকুৱা আছে আপুনি?
1: মই ভালে আছো।
0: ভালে আছে ন? অ'কে,
1: আপোনাৰ কেনেকুৱা?
0: হয়, ময়ো খুব ভাল।
1: বাৰু, ভাল কথাটো লাগে।
0: হয় হয় হয়।
1: মই আজি গান শুনিব বিচাৰিছো, নমক হালাল।
0: নমক হালাল, অ'কে।
1: পগল ঘুঙুর বাজে বিরা নাচিছি।
0: ওকে, জরুর শুনাঙ্গে। আর কিন লোক শুনানা চাহেঙ্গে?
1: ও শুনেগা পহলে আপ,
0: থ্যাংক ইউ। হাজি
1: মেরা শ্রীমতী হ্যাঁ রুনু পাত্র, ওর সাথী বাইকন মুন্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, দেবাশিস হাজরিকা, যোগেন্দ্র রংপি, ওরে রুকুবেলে মেথা, ও রমেশ প্রজাপতি, ভগবান সিং পরমার, শিবা লোহাত, পূরণ বর্মা, প্রেমজিৎ চক্রবর্তী, জিতেন্দ্র দাস, ও সবই লিস্টনার্স কো সুনা চাহতা হুম।
0: ওকে, তো